0: একাক কথা রামরা রামরা সন্ধে যাক ওই নয় তো সাথে পাঠবল চার মেগা হাউস রেডিও আদি খোলে
1: নমস্কার म देवीराम पराजुली जिरे खोर्सानी को बोक्लायो तपाई यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4 मे